শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ প্রথমেই রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিছু কথা, তারপর পড়ে শোনাব চিঠি ও ফেসবুক কমেন্ট, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে, আর সবশেষে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির চতুর্থ পর্ব। আশা করি অনুষ্ঠানের শেষ অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। প্রিয় বন্ধু, বাংলাদেশ এবং ভারতে সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মূলত আরবি পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর জিলহজ মাসের 10 তারিখ এই উৎসবটি সারা বিশ্বের মুসলমানরা পালন করে থাকেন। এটি ইসলাম ধর্মে অনুসৃত দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ধর্মীয় দৃষ্টিকোণে স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় এবং মূল্যবান জিনিস নির্দ্বিধায় ত্যাগ করতে প্রস্তুত থাকার মানসিকতা গড়ে তোলাই হল ঈদুল আজহার শিক্ষা।
0: এই দিন প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ অথবা উট আল্লাহর নামে কোরবানি করে থাকেন। এই কোরবানি থেকে লব্ধ মাংস আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দরিদ্রদের মাঝে বণ্টন করেন এবং নিজে পরিবারসহ গ্রহণ করেন। মূলত নিজের ভেতরের পশুত্বকে দমনের মাধ্যমে ব্যক্তিগত লোভ লালসা এবং স্বার্থপরতা ত্যাগ করে আত্মশুদ্ধি লাভই হল এই কোরবানির প্রকৃত উদ্দেশ্য।
1: উল্লেখ্য, কোরবানি করা পশুর চামড়া, মাংস এগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ভোগ করা ধর্মীয় দৃষ্টিকোণে একেবারেই অনুমোদিত নয়। বরং গরিব দুঃখীদের মাঝে দানের মাধ্যমে নিজের আত্মশুদ্ধির চর্চাই হল ঈদুল আজহার প্রকৃত শিক্ষা।
0: বন্ধুরা, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করছি দিনটি আপনাদের ভালো কেটেছে। আর হ্যাঁ, কেমন ভালো কেটেছে সেসব কথা চিঠির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাব। প্রথমে রবিবারের আসর নিয়ে মতামত। 21 ডিসেম্বরের আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় হাটশিমলার প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন,
1: অল্প স্বল্প গল্পে দুবার আগাখান স্থাপত্য পুরস্কারে ভূষিত স্বনামধন্য বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে টোকিওতে আয়োজিত তার প্রদর্শনীর বিবরণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্থাপত্য চর্চার এক গর্ভের অধ্যায় তুলে ধরেছে। তার ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজের দর্শন শ্রোতাদের মনে নতুন চিন্তার আলো জ্বালিয়েছে। এই অনুষ্ঠানের আরেকটি মনোমুগ্ধকর অংশ ছিল শ্রোতাদের চিঠি ও ফেসবুক কমেন্ট, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত এবং আন্তরিক করে তুলেছিল। শ্রোতা এবং উপস্থাপকদের এই সুন্দর সংযোগ সত্যি কথামালা জাপান থেকে অনুষ্ঠানকে একটি আলাদা মাত্রা দিয়েছে।
0: বন্ধু, আপনার কথাগুলো আমাদেরও অনুপ্রাণিত করল, খুব ধন্যবাদ। আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন দীপক কুমার দাস, মোহাম্মদ আবদুল্লাহ এবং রংপুরের ATM আতাউর রহমান রঞ্জু। এরপর 28 ডিসেম্বরের আসর প্রসঙ্গে ATM আতাউর রহমান রঞ্জু চিঠিতে কী লিখেছেন দেখি। বন্ধু লিখেছেন, স্থপতি মেরিনা তাবাসসুমের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি শুনে ভালো লেগেছে। উনি একজন আলোকিত মানুষ, একজন গুণী মানুষ। এই স্বনামধন্য স্থপতি নিজে উদ্যোগী হয়ে পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করেছেন। তাকে আমাদের বেতার শ্রোতা সংঘের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
1: এবারে প্রদীপ বসাকের মন্তব্য। তিনি লিখেছেন, সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তার পেশাগত কাজের বিভিন্ন দিক, স্থাপনা নকশা করার পেছনে তার দার্শনিকতার প্রভাব এবং সর্বোপরি সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, স্থাপত্যকে শুধুমাত্র নান্দনিকতা বা পুরস্কার প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ, জলবায়ু, মানুষের জীবনযাত্রা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করে দেখার তার দৃষ্টিভঙ্গি অনুষ্ঠানের শেষাংশে কাঞ্জি কুইজের প্রসঙ্গ বৈচিত্র্য এনেছে।
0: বন্ধুরা, আপনাদের সুচিন্তিত মতামতের জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আজকের আসর নিয়েও লিখবেন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। কিয়োতোর সম্রাট প্রাসাদে ঋতুভিত্তিক শয্যা পরিবর্তন, এই শিরোনামের একটি ভিডিও ক্লিপ আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় 14 মে। কিয়োতোর সম্রাট প্রাসাদে গ্রীষ্মকালের আগমন উপলক্ষে ঋতুভিত্তিক আসবাবপত্র পরিবর্তনের এই শতবর্ষীয় ঐতিহ্যটি পালিত হয়েছে।
1: সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তারা কিয়োতো প্রাসাদের শীতকালীন আসবাবপত্র, সাজসজ্জা এবং মেজের আচ্ছাদন সরিয়ে সেই জায়গাগুলো গ্রীষ্মকালের উপযোগী জিনিসপত্র দিয়ে সাজিয়ে দিয়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য নির্ধারিত স্থানের পর্দায় গ্রীষ্মের প্রতীক ডানামেলা সারসের নকশা রয়েছে।
0: এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে এ যেন চোখের আরাম এবং মনের আরাম।
1: দিদি একদম ঠিক বলেছেন,
0: তপ্ত গ্রীষ্মে এ ধরনের সাজসজ্জা নিঃসন্দেহে প্রশান্তি বয়ে আনে। আরেকটি ব্যাপার ভীষণ ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, তা হল রাজপ্রাসাদের সাজসজ্জা ও আসবাবপত্র অথচ কত অনাড়ম্বর। জাপানের এই ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করে। ওদিকে ফেসবুকে সাইফুল ইসলাম লিখেছেন এই ভিডিও ক্লিপটি তার খুব ভালো লেগেছে। আর মোহাম্মদ আবদুল্লাহর প্রশ্নের উত্তরে বলছি, আমার নিজের ধারণা প্রাসাদের পুরনো আসবাবপত্রের মধ্যে অনেক জিনিসই সংরক্ষণ করা হয় এবং সেগুলোর একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। এই ক্লিপটি এখনও হয়তো অনেকেরই দেখা বাকি। বন্ধুরা তাড়াতাড়ি দেখে নিন এবং আমাদের জানান কেমন লাগলো।
1: এবারে আরেকটি ক্লিপের কথা বলছি। 18 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা এই ভিডিও ক্লিপের শিরোনাম নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু। মধ্য জাপানের নাগারা নদীতে 11 মে থেকে চলতি মৌসুমের মাছ ধরার একটি ঐতিহ্যবাহী প্রথা শুরু হয়েছে। উল্লেখ্য, এই পদ্ধতিতে পানকৌড়ি পাখি ব্যবহার করে নদী থেকে মাছ ধরা হয়।
0: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পানকৌড়ি প্রশিক্ষকরা কেমন রাতের অন্ধকারে খোলা আগুনের আলোয় আলোকিত নৌকায় আরোহণ করে দড়ি দিয়ে বাঁধা পাখিগুলোকে পরিচালনা করছিলেন এবং মুখ দিয়ে এক ধরনের শব্দ করছিলেন। পাখিগুলো ঠোঁট দিয়ে মাছ ধরছিল। প্রথম দিন এই মাছ ধরা দেখতে বহু লোক সমবেত হন নাগারা নদীর তীরে। বেশ রোমাঞ্চকর দৃশ্য, সন্দেহ নেই। আমি নিজে একবার দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করে চলেছি বহু বছর যাবৎ। দেখা যাক কবে সেই ইচ্ছা পূরণ হয়। ওদিকে বন্ধুদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে এই ক্লিপটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, সেগুলো আগামী কোনো আসরে পড়ে শোনাব।
1: কলকাতার প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল জানতে চেয়েছেন জাপান প্রবাসী বাঙালিরা কালী পুজোর আয়োজন করেন কিনা।
0: হ্যাঁ ভাই, জাপানেও কালী পুজো হয়। টোকিওর কাছে কানাগাওয়া জেলায় জুশি নামক একটি এলাকায় রয়েছে রামকৃষ্ণ মিশনের শাখা বেদান্ত সোসাইটি। সেখানে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে কালী পুজো করা হয়। পঞ্জিকা মতে যেদিন পুজো ঠিক সেই দিনই পুজো হয়। একথা উল্লেখ করছি কারণ জাপানে দুর্গাপুজো বা সরস্বতী পুজোর ক্ষেত্রে হলের প্রাপ্যতা এবং সপ্তাহান্তে করার প্রয়োজনীয়তার তাগিদে অনেক সময় পঞ্জিকা মেনে সঠিক দিনে পুজো করা হয়ে ওঠে না আমাদের, একটু আগে পরে হয়ে যায়। কিন্তু রামকৃষ্ণ মিশনে কালী পুজোর ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় করা হয় না। স্বামীজি মহারাজরা হোম যজ্ঞ সহকারে অসম্ভব নিষ্ঠা ভরে পুজো করেন। এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। কালী পুজো যদি সাপ্তাহিক কাজের দিনেও পড়ে, তবু আজকাল পুজোয় বহু লোক সমাগম হয়। ভক্তবৃন্দের মধ্যে বেশ কিছু হলেন জাপানি। পুজোর সার্বিক আয়োজনে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুজো শেষে সবার জন্য থাকে চমৎকার নৈশ ভোজের ব্যবস্থাও। বন্ধু, জাপানের আর কোথাও কালী পুজো হয় কি না আমার জানা নেই, তবে জুশির এই কালী পুজো আজ অনেক বছর ধরেই হয়ে আসছে।
1: এবারে আমরা বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। প্রিয় বন্ধু, 2 এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে, এই বাক্যের সঠিক অর্থ হল আপনি কি সাশিমি খেতে পারেন।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ
2: সাশিমি, সাশিমি,
0: কাঞ্জির অর্থ হচ্ছে সাশিমি। এটি একটি জাপানি খাবার যা টাটকা কাঁচা মাছ বা মাংস পাতলা করে কেটে সাধারণত সয়া সস মাখিয়ে খাওয়া হয়।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: তেন্তো,
1: আর
2: তেন্তো
1: কাঞ্জির অর্থ হচ্ছে বেন্তো বক্স বা লাঞ্চ বক্স।
0: এই কাঞ্জি অক্ষরগুলো দেখতে যেমন ভিন্ন, তেমনি এদের অর্থও একদম আলাদা। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন দোসরা এপ্রিল পোস্ট করা এই কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন বাঁধন সরকার, মেহেদী হাসান মামুন এবং দেবাশিস গোপ। বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির চতুর্থ পর্ব, যার শিরোনাম নয় নম্বর টাইফুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
4: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
3: আজ আমরা জানব টাইফুন সম্পর্কিত কিছু অভিব্যক্তি।
4: টাইফুন জাপানে সবচেয়ে বেশি আঘাত হানে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, তাই এ সংক্রান্ত খবরও এই সময় বেশি হয়।
3: প্রথমে আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক।
5: তাইফু 9 গো ওয়া গোমো 6 জি নি ওয়া কিউশু নো নানসে নো কাইজো ও 1 জিগান নি 35 কিলো নো হায়াসা দে হোকুতো এ সুসুনদে ইমাসু। চুশিন নো কিয়াৎসু ওয়া 990 হেক্টোপাস্কাল, সাইদাই ফুসোকু ওয়া 20 মিটার, সাইদাই শুনকান ফুসোকু ওয়া 30 মিটার দেসু।
3: এই খবরে কি বলা হচ্ছে তা দেখা যাক।
5: তাইফু 9 গো ওয়া গোগো 6 জি নি ওয়া কিউশু নো নানসে নো কাইজো ও 1 জিগান নি 35 কিলো নো হায়াসা দে হোকুতো এ সুসুনদে ইমাসু।
3: 9 নম্বর টাইফুনটি সন্ধ্যা 6টায় কিউশুর দক্ষিণ পশ্চিমে সাগরের ওপর দিয়ে ঘন্টায় 35 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
5: তাইফু 9 গো
4: অর্থ হল 9 নম্বর তাইফুন এবং
5: গোমো 6 জি
4: হল সন্ধ্যা 6টা।
5: গোমো 6 জি নিওয়া
4: বাক্যাংশের
5: নিওয়া
4: শব্দটির মানে এ বা তে, এবং এটি কোনো একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করে।
5: কিউশু
4: হল কিউশু,
5: নানসে
4: অর্থ দক্ষিণ পশ্চিম, আর
5: কাইজো
4: মানে হল সাগরের ওপর।
5: 1 জিগান নি 35 কিলো নো হায়াসা দে
4: অর্থ ঘন্টায় 35 কিলোমিটার বেগে।
5: হোকুতো
4: হল উত্তর পূর্ব, আর
5: সুসুনদে ইমাসু
4: মানে অগ্রসর হচ্ছে।
3: পরবর্তী বাক্যে যাওয়া যাক।
5: চুশিন নো কিয়াৎসু ওয়া 990 হেক্টোপাস্কাল, সাইদাই ফুসোকু ওয়া 20 মিটার, সাইদাই শুনকান ফুসোকু ওয়া 30 মিটার দেসু।
3: কেন্দ্রস্থলে বায়ুর চাপ 990 হেক্টোপ্যাস্কেল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে 20 মিটার এবং বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ সেকেন্ডে 30 মিটার।
5: চুশিন নো কিয়াৎসু
4: অর্থ হল কেন্দ্রস্থলে বায়ুর চাপ,
5: 990
4: মানে 990,
5: হেক্টোপ্যাস্কেল
4: হল হেক্টোপ্যাস্কেল,
5: সাইদাই ফুসোকু
4: অর্থ বাতাসের সর্বোচ্চ গতিবেগ যা বাতাসের 10 মিনিটের গড় বেগের সর্বোচ্চ মানকে বোঝায়।
5: সাইদাই শুনকান ফুসোকু
4: হল বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ। নমুনা সংবাদে এদের মান ছিল যথাক্রমে
5: 20 মিটার
4: বা 20 মিটার এবং
5: 30 মিটার
4: বা 30 মিটার।
3: আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য খবরে টাইফুন সংক্রান্ত পরিস্থিতি বিস্তারিতভাবে জানানো হয়। টাইফুন সংক্রান্ত তথ্যে অনেকগুলো বৈজ্ঞানিক শব্দ একসঙ্গে ব্যবহৃত হয় যা একটু বিভ্রান্তিকর।
4: চলুন এরকম কিছু শব্দের সাথে পরিচয় করিয়ে দেই।
5: নেত্তাই তে কিয়াৎসু
4: এর অর্থ হল গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ, এটি ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট সব ধরনের নিম্নচাপের জন্য ব্যবহৃত একটি সাধারণ শব্দ। এগুলো প্রবল বাতাস বা ভারী বৃষ্টিপাত বয়ে আনে। হল প্রবল বাতাসের অঞ্চল। এসব স্থানে বাতাসের গড় গতিবেগ সেকেন্ডে 15 মিটারের বেশি থাকে। অর্থ হল ঝোড়ো বাতাসের অঞ্চল। এসব স্থানে বাতাসের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে 25 মিটারের বেশি থাকে।
3: সংবাদ ছাড়াও তাইফুনের প্রস্তুতির জন্য দুর্যোগ প্রশমন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য রয়েছে।
4: হ্যাঁ, সরকার এবং পৌরসভাসমূহ প্রতিটি এলাকার
5: হাজার্ড ম্যাপ
4: বা ঝুঁকির মানচিত্র প্রকাশ করে থাকে এবং এগুলো ভালো করে দেখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিছু মানচিত্র বন্যা, ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের মতো আলাদা বিভাগে তৈরি করা হয়। এগুলোতে দুর্যোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং সরে যাওয়ার জন্য নিরাপদ স্থানের অবস্থান সংক্রান্ত তথ্যও উল্লেখ করা থাকে। এছাড়া দুর্যোগের ধরন প্রকাশ করে এমন কিছু শব্দের অর্থ বোঝাটাও গুরুত্বপূর্ণ, যেমন ভূতাত্ত্বিক দুর্যোগের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়। কাদাধস,
5: জিসুবেরি
4: ভূমিধস,
5: গাকেকুজুরে
4: পাহাড় ধস।
3: এই ধরনের দুর্যোগগুলো ভূসংস্থানের সাথে সম্পর্কিত, তাই না?
4: ঠিক বলেছেন। ভূসংস্থান এবং অঞ্চলকে প্রকাশ করা কিছু শব্দের মধ্যে রয়েছে
5: থেচি
4: বা নিচু ভূমি,
5: সামে
4: বা ঢাল এবং
5: গাকে
4: বা খাড়া পাহাড়। এগুলো ছাড়া রয়েছে
5: চিকা
4: বা ভূগর্ভ,
5: খাসেন
4: বা নদী এবং বা সেচের খাল।
3: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা তাইফুন সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
4: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
3: সায়োনারা।
0: আজকের এই পাঠে টাইফুন সংক্রান্ত দরকারি অনেক শব্দ এবং প্রকাশভঙ্গি সম্পর্কে বলা হলো। জাপানে টাইফুনের প্রকোপ সবচেয়ে বেশি যে সময়ে, সেই আগস্ট সেপ্টেম্বর মাস আসতে আর খুব দেরি নেই। আর আমি লক্ষ্য করেছি, টাইফুনের পূর্বাভাস সঠিকভাবে বুঝতে পারলে অনেক ক্ষয়ক্ষতি ও ঝুট ঝামেলা এড়ানো যায়। তো যাই হোক, এবার আমাদেরও সময় হয়েছে আসর থেকে বিদায় নেওয়ার। তার আগে একটা কথা, জুন মাসে পা দেওয়ার পর থেকেই দেশের আম কাঁঠালের কথা ভীষণ মনে পড়ছে। দূর বিদেশে সেই রসাস্বাদন থেকে বঞ্চিত আমরা। বন্ধুরা, দুঃখ কিছুটা হলেও কমবে যদি আপনাদের কাছ থেকে মধুমাসের কথা শুনতে পারি। কেমন উপভোগ করছেন মধুমাস জানার অপেক্ষায় আছি। আপনাদের সেই লেখা আমরা আসরে পড়ে শোনাব। এছাড়া মধুমাসের অনুভূতি ও অভিজ্ঞতার বর্ণনা ভিডিওতে রেকর্ড করে যদি পাঠান ওয়েবসাইটে আমাদের কাছে চিঠি লেখার ব্যবস্থার মাধ্যমে, সেটাও খুব ভালো হবে। তাহলে আজ এই পর্যন্তই। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 9 জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে যে রবিবার ইউটিসি সময় হিসাবে রাত 11:38 দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল 8.2। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া জানিয়েছে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সহ বিস্তৃত অঞ্চল জুড়ে সুনামির ঢেউয়ের ঝুঁকি রয়েছে। মার্কিন সংস্থাটি সতর্ক করে জানিয়েছে যে ফিলিপাইন উপকূলে 1-3 মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে 0.3-1 মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি ওকিনাওয়া জেলা থেকে ইবারাকি জেলা পর্যন্ত দেশের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছিল, তবে সোমবার বিকেল 4:50 তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফিলিপাইনের গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে যাতে ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছাকাছি মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস শহরে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। একটি স্থানীয় সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মিন্দানাও দ্বীপের দাভাও শহরের কাছে একটি উচ্চ বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিগুলোতে একটি দোতলা ভবন দেখা যাচ্ছে যার নিচতলার একটি অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গেছে এবং কিছু অংশে স্পষ্ট ফাটল দেখা যাচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র সামাজিক

যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি সরকারি সংস্থাগুলোকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে রবিবার রাত 10টার ঠিক পরপরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর আগে ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছিল যে তারা লেবাননের রাজধানী বৈরুতের কাছে ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে বলেছেন যে সর্বশেষ এই হামলাটি ছিল ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর গুলিবর্ষণের জবাব। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে 8ই এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রবিবারের হামলাটি ইসরায়েলের ওপর ইরানের চালানো প্রথম হামলা। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বারবার জানিয়েছিল যে লেবাননের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসন বরদাস্ত করা হবে না। আগ্রাসনকারীরা আজ রাতে তাদের জবাব পেয়েছে। তিনি আরও বলেন, এই জবাব তাদের জন্য একটি সতর্কতা যে তারা যেন তাদের অপকর্ম বন্ধ করে, যে কোনো নতুন পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর জবাব এবং আরও বড় মূল্য দিতে হবে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে এই হামলার কথা জানিয়েছে। এর আগে তারা জানিয়েছিল যে ইরান থেকে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের সরকার ঘনিষ্ঠ মেহর সংবাদ সংস্থা সোমবার ভোরে জানিয়েছে যে রাজধানী তেহরান, উত্তর পশ্চিম ইরানের তাবরিজ এবং ইস্পাহানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। সুইডেনের একটি গবেষণা কেন্দ্র জানিয়েছে যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ও ভূমিকা হ্রাস করার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর বদলে কয়েকটি দেশ জাতীয় শক্তির হাতিয়ার হিসেবে ক্রমবর্ধমানভাবে এ ধরনের অস্ত্রের ওপর নির্ভর করছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সোমবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 2026 সালে জানুয়ারি মাসে পরমাণু অস্ত্রধারী দেশগুলোর কাছে আনুমানিক 12,187টি অস্ত্র রয়েছে, যা এক বছর আগের তুলনায় 54টি কম। রাশিয়ার কাছে আনুমানিক 5,420টি অস্ত্র আছে এবং এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের কাছে আছে 5,042টি। বিশ্বের মোট মজুদের 80% বেশি এই দুটি দেশের দখলে বলে ধারণা করা হয়। প্রতিষ্ঠানটির অনুমান অনুযায়ী চীনের কাছে 620টি পরমাণু অস্ত্রের তৃতীয় বৃহত্তম মজুদ রয়েছে এবং দেশটির পারমাণবিক অস্ত্রাগার অন্য যে কোনো দেশের চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আনুমানিক 4,012টি অস্ত্র, যা মোট সংখ্যার 30% বেশি, ক্ষেপণাস্ত্র বিমানের সাথে মোতায়েন করা হয়েছে। বছরভরে হিসেবে এই সংখ্যা হল প্রায় 100টি বেশি। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। মার্চ মাসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেন যে তার দেশ পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করবে। ওপেক প্লাসের 7টি সদস্য দেশ জানিয়েছে যে তারা আগামী মাসে অপরিশোধিত তেল উৎপাদন বাড়াবে। সৌদি আরব ও রাশিয়া সহ প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো রবিবার অনলাইনে এক বৈঠকে মিলিত হয়। সংযুক্ত আরব আমিরাত রবিবারের এই বৈঠকে অংশ নেয়নি। উল্লেখ্য, দেশটি 1 মে থেকে ওপেক ও ওপেক প্লাস উভয় জোট থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। 7টি সদস্য দেশ জানিয়েছে যে তারা জুলাই মাসে দৈনিক উৎপাদন 188,000 ব্যারেল বাড়াবে, যা জুন মাসের সমান। এর ফলে টানা চতুর্থ মাসের মতো উৎপাদন বৃদ্ধি করা হবে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন এখনও সীমিত রয়েছে। ধারণা করা হচ্ছে এই জলপথটি খুলে দেওয়ার সম্ভাবনার প্রতিক্রিয়ায় উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। শুক্রবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত নিরসন আলোচনার ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়ার উদ্বেগের কারণে WTI অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য ব্যারেল প্রতি $90 উচ্চতার কাছাকাছি ছিল। সোমবারের শুরুর দিকে লেনদেনে নিক্কে 225 সূচকের দরপতন অব্যাহত ছিল। মূলত গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের ধসের প্রভাব পড়েছে এখানকার বাজারে। সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট শেয়ারগুলোর ক্ষেত্রে বিক্রির আদেশের আধিপত্য ছিল। এক পর্যায়ে সূচকটি সাময়িকভাবে 4.7% বা 3,100 পয়েন্ট পর্যন্ত নেমে যায়। গত শুক্রবার নিউ ইয়র্কে প্রধান সূচকগুলোর ব্যাপক পতন ঘটে, যার মধ্যে প্রযুক্তি নির্ভর নাসডাকের দরপতন ছিল সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের একটি শক্তিশালী প্রতিবেদন বিনিয়োগকারীদের মধ্যে এই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে যে ফেডারেল রিজার্ভ হয়তো সুদের হার বাড়াতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত শেয়ারগুলোর ব্যাপারে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান অবলম্বন করছেন, অথচ এই শেয়ারগুলোই এতদিন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার নেতৃত্বে ছিল।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: শ্রোতা বন্ধু, এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান। আসুন আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখি।
0: আজ এই আসরের 15তম পাঠে শেখা হবে কিভাবে আপনি ট্যাক্সি ড্রাইভারকে আপনার গন্তব্যের কথা বলবেন।
1: বন্ধুরা, শুরুতেই চলুন আসরের মূল কাহিনীতে চলে যাই। চীন থেকে আসা ফটোগ্রাফার মিয়া আজ নাগানো জেলায় এসেছে উষ্ণ প্রস্রবণের ছবি তুলতে। সে জিগোকুদানি ইয়াইন কোয়েন নামের এক পার্কে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করার চেষ্টা করছে। বিখ্যাত এই পর্যটন স্থানে বন্য বানরেরা শীতকালে উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামে।
0: তাহলে শুনুন 15তম পাঠের কথোপকথন।
2: どちらまで？
3: 猿の温泉までお願いします。
2: はい、わかりました。こちらは初めてですか？
3: はい、初めてです。猿の写真を撮りに行きます。
2: そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。
0: エバリエルプロティティバックボジャーチェスタカラジャー。
1: ট্যাক্সি চালক জানতে চাইলেন
0: কোথায় যাবেন।
1: মিয়া তার গন্তব্যের কথা তাকে জানালো এভাবে, ট্যাক্সি চালক তখন বললেন,
0: ঠিক আছে, এখানে প্রথমবার এসেছেন বুঝি।
1: মিয়া উত্তরে বলল,
0: হ্যাঁ, প্রথমবার এসেছি। আমি বানরদের ছবি তুলতে যাচ্ছি।
1: চালক বললেন,
0: আচ্ছা, তাই নাকি। আজ বেশ ঠান্ডা পড়ায় বিপুল সংখ্যক বানর উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামবে।
1: উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামা বানরগুলো তুষার বানর নামে ব্যাপকভাবে পরিচিত।
0: এই পার্ক পার্বত্য অঞ্চলের গভীরে অবস্থিত। শীতকালে এলাকাটি তুষার আবৃত হয়ে পড়লে সেখানে পৌঁছা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও দেশ বিদেশের বহু পর্যটক এই দুঃসাধ্য কাজটি করেন। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে, সারুনো ওনসেন নিয়ে যান প্লিজ। এই বাক্যটির গঠনশৈলী মনে রাখলে আপনি ট্যাক্সি চালককে আপনার গন্তব্যের কথা জানাতে পারবেন। এবারে বাক্যটির অর্থ জেনে নেওয়া যাক।
4: সারু নো ওনসেন
0: মানে হল বানরদের উষ্ণ প্রস্রবণ। লক্ষ্য করুন,
4: সারু
0: অর্থাৎ বানর এবং
4: ওনসেন
0: বা উষ্ণ প্রস্রবণ কথাগুলোর মাঝে পার্টিকেল নো ব্যবহার করে এই দুটি বিশেষ্যকে যুক্ত করা হয়েছে।

0: করেছে। এখানে মূলত প্রথম বিশেষ্য দ্বিতীয়টিকে গুণান্বিত করেছে। এরপর
1: মাদে
0: হচ্ছে আরেকটি পার্টিকেল যার অর্থ পর্যন্ত, আর
1: অনেগাইশিমাস
0: মানে হল প্লিজ বা দয়া করে, অনুগ্রহ করে ইত্যাদি। কারো সহায়তা চেয়ে অনুরোধ জানানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। এবারে আজকের শিক্ষণীয় পয়েন্ট, চালককে আপনার গন্তব্যের কথা বলার সময় প্রথমে আপনার গন্তব্যের নামটির সঙ্গে জুড়ে দিন
1: মাদে
0: এবং তারপর বলুন
1: অনেগাইশিমাস।
2: বুঝতে পেরেছেন তো শ্রোতা বন্ধুরা? তাহলে এবার শুনে শুনে বলুন
1: অনেগাইশিমাস, সারু নো ওনসেন মাদে অনেগাইশিমাস, সারু নো ওনসেন মাদে অনেগাইশিমাস।
0: এবারে আসুন একজন ট্যাক্সি চালক আর যাত্রীর মধ্যে একটি নমুনা কথোপকথন শুনি।
3: দোচিরা মাদে দেসু কা?
4: কুকো মাদে ওনেগাই শিমাসু।
0: কথাগুলোর অর্থ এবারে জেনে নেয়া যাক।
3: দোচিরা মাদে দেসু কা?
2: কোথায় যাবেন?
0: এখানে
1: দোচিরা মাদে
0: কথাটির মধ্যে
1: দোচিরা
0: হল একটি প্রশ্নবোধক সর্বনাম যার অর্থ কোথায়। একই অর্থবোধক
1: দোকো
0: শব্দটির তুলনায় এটি আরও বেশি মার্জিত। নমুনা সংলাপে এর পরে আছে যাত্রীর উত্তর।
2: এয়ারপোর্টে নিয়ে চলুন প্লিজ।
0: শব্দটির অর্থ এয়ারপোর্ট।
2: ঠিক আছে বন্ধুরা, এবারে আপনারা চেষ্টা করুন।
0: আচ্ছা, এবারে অন্য কোনো গন্তব্য নিয়ে অনুশীলন করা যাক। মনে করুন আপনি টোকিও স্কাইট্রি যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে উঠেছেন। টোকিও স্কাইট্রি কথাটির জাপানি উচ্চারণ হল
1: টোকিও স্কাইট্রি, টোকিও স্কাইট্রি।
0: এবার তাহলে চেষ্টা করে দেখুন তো চালককে আপনি কি বলবেন।
5: টোকিও স্কাইট্রি মাদে অনেগাইশিমাস।
2: কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি গন্তব্যে যাওয়ার লিখিত পথ নির্দেশনা অথবা মানচিত্র চালককে দেখাতে চাইবেন।
0: হ্যাঁ, আর এরকম কোনো ক্ষেত্রে মনে করুন আপনি একটি মানচিত্রে কোনো সুনির্দিষ্ট হোটেলের নাম দেখিয়ে চালককে বলতে চাইলেন আমাকে এই হোটেলে নিয়ে চলুন প্লিজ। এক্ষেত্রে এই হোটেল কথাটির জাপানি যদি
1: হয়
0: তাহলে পুরো বাক্যটি কি হবে বলুন তো।
3: কোনো হোটেল মাদে অনেগাইশিমাস।
0: এবারে আরো শিখি পর্ব। আজকের কথোপকথনে আপনারা শুনেছেন
1: অনেগাইশিমাস
0: কথাটি। লোকজনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুবিধা বা সহযোগিতা পেতে চাইলে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়েই আজ এই অংশে কথা হবে।
1: অনেগাইশিমাস
0: কথাটির আগে যে কোনো বিশেষ্য পদ লাগিয়ে দিলে সে জিনিসটি পাওয়ার অনুরোধ আপনি প্রকাশ করতে পারেন। যেমন ধরুন হোটেল থেকে চেক আউট করতে আপনি বলতে পারেন
1: চেক আউট অনেগাইশিমাস।
0: আবার রেস্তোরাঁ বা কফি শপে গিয়ে এক কাপ কফি অর্ডার করার ক্ষেত্রেও এটি বলতে পারেন। কফি শব্দটির জাপানি উচ্চারণ
1: কোহি, কোহি।
0: কাজেই আমাকে এক কাপ কফি দিন প্লিজ এই কথাটির জাপানি হবে
1: কোহি অনেগাইশিমাস।
0: আচ্ছা, রেস্তোরাঁয় বিল চাওয়ার সময় কি বলবেন? বিল কথাটির জাপানি হল
1: ওকাইকে, ওকাইকে।
0: কাজেই সেক্ষেত্রে আপনি বলতে পারেন
1: ওকাইকে অনেগাইশিমাস,
0: মানে আমাকে বিলটি দিন প্লিজ।
2: বন্ধুরা শুনে শুনে বলুন
1: চেক আউট অনেগাইশিমাস, কোহি অনেগাইশিমাস, ওকাইকে অনেগাইশিমাস।
0: এ পর্যায়ে আমরা আরো একবার শুনে নেব আজকের পাঠের কথোপকথন।
6: দোচিরা মাদে?
5: সারু নো ওনসেন মাদে অনেগাইশিমাস।
6: হাই, ওয়াকারিমাশিতা।
4: こちらは初めてですか？
5: はい、初めてです。猿の写真を撮りに行きます。
4: そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。
2: エバレハルサネルパラモシェルジュリーエテアジアムラジャパネルテクシニエアロチョナコルボ
0: ジャパネーガリバラプロダナトドゥルテルビティテイニータリトハイオティクラントドゥルトエボンプロジョジョバラミタレベシオテカジバラニエドアコシャコシェコノオブカシネ
2: テクシキバペパージャイ
0: বেশিরভাগ এয়ারপোর্ট স্টেশন হোটেল এবং পর্যটন স্থানে ট্যাক্সি স্ট্যান্ড থাকে যেখান থেকে সহজেই ট্যাক্সি পেতে পারেন শহরাঞ্চলে রাস্তায় খালি ট্যাক্সি আসতে দেখে হাত তুললেই সেগুলো থামবে
2: আচ্ছা দিদি ট্যাক্সি বেশ সুবিধাজনক কিন্তু বড় বড় নগরীতে যানজটের কারণে ভ্রমণের সময়টুকু প্রত্যাশার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়
0: ঠিকই বলেছেন তাছাড়া ভ্রমণের সময় বেড়ে যেতে থাকলে ভাড়াও সেই অনুযায়ী বাড়তে থাকবে বন্ধুরা সহজে জাপানি ভাষার আজকের আসর কেমন লাগলো জানাবেন কিন্তু
2: আগামী আসরেও সঙ্গেই থাকবেন আশা করি